হাবাচিমা লেলে তও নুদেন দুজা মামুলা নি মাসা লাগু আমি ওয়ান দুজা মালি সামিলে বেলুশি মঙ্গু লঙ্গলে।